শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 2রা অক্টোবর শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। বৃহস্পতিবার জাপান বিদেশি নাগরিকদের জন্য বসবাসের অনুমতি লাভের প্রক্রিয়ার ফি বাড়িয়েছে। আগে অভিবাসন মেয়াদের নবায়ন বা মর্যাদা পরিবর্তনের জন্য কাউন্টারে গিয়ে দিলে 6,000 ইয়েন বা প্রায় $38 এবং অনলাইনে ৫,500 ইয়েন বা প্রায় $35 খরচ হতো। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া নিয়মে সময়কালের ওপর নির্ভর করে খরচে তারতম্য হবে। 3 মাস পর্যন্ত সময়ের জন্য বসবাসের মেয়াদ বৃদ্ধি বা অভিবাসন মর্যাদা পরিবর্তনের ক্ষেত্রে কাউন্টারে গিয়ে জমা দেওয়া এবং অনলাইনে জমা দেওয়া এই দুই ধরনের আবেদনের জন্যই ফি বাড়িয়ে ১০,০০০ বা প্রায় $63 করা হয়েছে। বসবাসের মেয়াদ 1 বছরের জন্য বাড়ানোর ক্ষেত্রে কাউন্টারের ফি বাড়িয়ে ৩৩,০০০ ইয়েন বা প্রায় $210 এবং অনলাইনে ২৭,০০০ ইয়েন বা প্রায় $170 করা হয়েছে। বসবাসের মেয়াদ বাড়িয়ে 5 বছর বা ততোধিক করার ক্ষেত্রে ফিয়ের পরিমাণ বাড়িয়ে কাউন্টারে ৭৫,০০০ ইয়েন বা প্রায় $476 এবং অনলাইনে ৬৫,০০০ ইয়েন বা প্রায় $413 করা হয়েছে। স্থায়ী বসবাসের অনুমতির ফি ১০,০০০ ইয়েন থেকে ২,০০০০ ইয়েন বা প্রায় ১,২৭০ ডলার পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি শুধুমাত্র কাউন্টার থেকেই নেওয়া যাবে। কিছু লোকের জন্য ফিতে ছাড় দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন শরণার্থী হিসেবে চিহ্নিত এবং কঠিন আর্থিক সংকটে থাকা ব্যক্তিরা। বিদেশিদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার বাছাই নির্দেশিকাও সংশোধন করা হয়েছে। এই মর্যাদা মঞ্জুর করার বিষয়টি বিবেচনা করার সময় কর্তৃপক্ষ দেখবে যে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ধারাবাহিকভাবে একই আকারের একটি জাপানি পরিবারের গড় আয়কে অতিক্রম করছে কিনা। সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে জাপানের বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক মনোভাবে উন্নতি হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত জাপানের কেন্দ্রীয় ব্যাংক বিওজে বা ব্যাংক অব জাপানের পরিচালিত তানকান সমীক্ষা অনুসারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত চাহিদার কারণে টানা ষষ্ঠ ত্রৈমাসিকেও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। মনোভাবের সূচক পূর্ববর্তী ত্রৈমাসিকের তুলনায় 2 পয়েন্ট বেড়ে +24 দাঁড়িয়েছে। একটি ধনাত্মক সংখ্যা দেখাচ্ছে যে নিরাশ কোম্পানির চেয়ে আশাবাদী কোম্পানির সংখ্যা বেশি। কেন্দ্রীয় ব্যাংক প্রায় 9,000 কোম্পানির ওপর সমীক্ষাটি চালায়। সেমিকন্ডাক্টরের চাহিদা বৃদ্ধির ফলে বিশেষ করে অলৌহ ধাতু উৎপাদনের যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির খাতে আস্থা বেড়েছে। তবে একই সময়ে উৎপাদন বহির্ভূত খাতের বৃহৎ প্রতিষ্ঠানগুলোর মনোভাব 2 পয়েন্ট কমে +35 নেমে এসেছে। ক্রমবর্ধমান কর্মী ও কাঁচামালের খরচ এবং সেই সাথে খারাপ আবহাওয়া খুচরো বিক্রেতাদের পাশাপাশি আবাসন ও রেস্তোরাঁ খাতের প্রতিষ্ঠানগুলোর আত্মবিশ্বাসে আঘাত এনেছে। তীব্র কর্মী ঘাটতি থাকা ক্ষেত্রসমূহে বিদেশিদের কাজ করতে আমন্ত্রণ জানানোর জাপানি পরিকল্পনা একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। জাপানি শিক্ষকের অভাবে স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পক্ষে নতুন এই কর্মসূচির ভাষা সংক্রান্ত শর্ত পূরণ করা কঠিন হতে পারে। আগামী বছরের এপ্রিল থেকে শুরু করে 2 বছরে 420,000 পর্যন্ত বিদেশিকে গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। এই পরিকল্পনাটি তাদের জন্য প্রযোজ্য যারা জাপানি ভাষায় দক্ষতা বা অধ্যয়নের শর্ত পূরণ করেন এবং এতে নির্মাণ, নার্সিং সেবা, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে কাজ পাওয়ার সুযোগ রয়েছে। দক্ষতা বাড়ানোর জন্য কর্মসংস্থান শীর্ষক নতুন কর্মসূচিটি 30 বছরেরও বেশি সময় ধরে চালু থাকা কারিগরি শিক্ষানবিশ প্রশিক্ষণ কর্মসূচির স্থলাভিষিক্ত হবে।
যেসব আবেদনকারী দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না, তাদের কাজে যোগ দেওয়ার আগে 100 বা ততোধিক ঘন্টা ভাষার ক্লাস করতে হবে এবং 3 বছরব্যাপী কর্মসূচি চলাকালীন নিয়োগকর্তার খরচে আরও 100 বা তার চেয়ে বেশি ঘন্টার ক্লাস করতে হবে। জুন মাসে প্রায় 900টি জাপানি ভাষার স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের উপর পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে 30%-এরও কম প্রতিষ্ঠান জানিয়েছে যে তারা এই ধরনের কোর্স প্রদান করতে পারে বা প্রদান করার কথা বিবেচনা করে। অভিবাসন পরিষেবা এজেন্সি এই সমীক্ষাটি পরিচালনা করে এবং সহযোগিতার আহ্বান জানাতে গত মাসে জাপানি ভাষার স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ব্রিফিং সেশনের আয়োজন করে। এজেন্সির একজন কর্মকর্তা মান বজায় রেখে প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করার জন্য কোর্স আয়োজনের বিষয়টি বিবেচনা করতে তাদের অনুরোধ জানান।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। বৃহস্পতিবার থেকে চীনের জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে কোটি কোটি চীনা ভ্রমণে বের হন। তবে জাপান ভ্রমণকারীর সংখ্যা দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতির কারণে এবার হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীন সরকারের অনুমান, এই ছুটির সময়ে মানুষের 2.13 বিলিয়ন ভ্রমণ হবে। চীনের বৃহৎ ভ্রমণ সংস্থার ভাষ্যমতে এই সময়ের জনপ্রিয় গন্তব্যস্থলগুলো হল দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপ। এর আগে জাপান চীনা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল, তবে এবছর শীর্ষ তালিকায় দেশটি অন্তর্ভুক্ত নয়। দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতির জেরে চীনা বিমান সংস্থাগুলো জাপানের বেশ কয়েকটি রুটে তাদের পরিষেবা স্থগিত করেছে। ইরান সরকার জানিয়েছে যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাবের বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি জবাব পেয়েছে। তবে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে, কারণ শর্তাবলী নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও মতবিরোধ রয়েছে। গতকাল বুধবার তেহরান এই ঘোষণা দিয়েছে, ইরান পক্ষ প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার জন্য 7 দিনের একটি পরিকল্পনা পেশ করেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা কাতারের মধ্যস্থতাকারীদের সহায়তায় ধারাবাহিক পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়া তুলে ধরেছেন। প্রতিক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে রয়টার্স সংবাদ সংস্থা বুধবার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে নথিটিতে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের একটি উন্নত সংস্করণে উভয় পক্ষকে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়ার বর্ণনা দেওয়া হয়েছে, যার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপও অন্তর্ভুক্ত।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World。
2: শুনছেন NHK World Japan Bangla Radio Service। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান UTC 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 3রা অক্টোবর শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি মইনুল শাওন। এনএইচকে জানতে পেরেছে যে সরকার জাপানের সম্ভাব্য দ্বিতীয় রাজধানীর জন্য প্রয়োজনীয় শর্তাবলীর খসড়া চূড়ান্ত করেছে। আশা করা হচ্ছে টোকিওতে কোনো বড় ধরনের দুর্যোগ আঘাত হানলে এই মনোনীত শহরটি সরকারের কার্যক্রমের জন্য একটি বিকল্প কেন্দ্র হিসেবে কাজ করবে। সরকারি সূত্র জানায়, সাপ্পোরো, নাগোইয়া, ওসাকা এবং ফুকুওকা এই চারটি শহর বর্তমানে খসড়ার সমস্ত শর্ত পূরণ করছে। জুলাই মাসে জাপানের সংসদে সংশ্লিষ্ট আইন প্রণয়নের পর সরকার একটি দ্বিতীয় রাজধানী নির্ধারণের জন্য শর্তাবলী সুনির্দিষ্ট করে একটি অধ্যাদেশ চূড়ান্ত করার পরিকল্পনা করছে। খসড়া শর্তগুলোর মধ্যে একটি হল, প্রার্থী শহরগুলোকে অবশ্যই সরকার কর্তৃক চিহ্নিত এমন এলাকার বাইরে অবস্থিত হতে হবে যা টোকিও ঠিক নিচে আঘাত হানতে পারে এমন কোনো বড় ভূমিকম্প বা ফুজি পর্বতের সম্ভাব্য অগ্ন্যুৎপাতের মাধ্যমে প্রভাবিত হতে পারে। আরেকটি শর্ত হল, প্রার্থী শহরগুলোর জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার অন্তত 1.2% হতে হবে। প্রার্থী শহরগুলোর জেলাভিত্তিক জিডিপি জাপানের মোট জিডিপি 2.1% বা তার বেশি হতে হবে। তাদেরকে কেন্দ্রীয় সরকারের 28 ধরনের শাখা অফিসের অন্তত অর্ধেক আগে থেকে পরিচালনা করতে হবে। এছাড়াও টোকিওর 23টি ওয়ার্ডের অনুরূপ বিশেষ প্রশাসনিক এলাকা স্থাপন করতে হবে। চীন সীমান্তে ভূমি ধসের ফলে সৃষ্ট ব্যাপক বন্যার এক মাসেরও বেশি সময় পরেও নেপালে দুর্যোগ ত্রাণ দলগুলো এখনো পুরোদমে কাজ করে যাচ্ছে। জাপান সরকার এক্ষেত্রে অন্যতম বড় একটি চ্যালেঞ্জ, নিহতদের শনাক্তকরণে সহায়তা করছে। নেপালের কর্তৃপক্ষ জানাচ্ছে, 26 আগস্টের দুর্যোগে 1,400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং 5,200 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাপানি দলটি উদ্ধারকৃত মৃতদেহগুলো থেকে আঙুলের ছাপ এবং ডিএনএ নমুনা সংগ্রহ করতে 2 সপ্তাহ সময় ব্যয় করে। এখন পর্যন্ত প্রায় 110 জনের মৃতদেহ শনাক্ত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে, যা নিশ্চিতভাবে মোট মৃতের সংখ্যার 10%-এরও কম। অনেক দেহাবশেষই

0: মারাত্মকভাবে পৌঁছে গিয়েছিল। নেপালে অবস্থিত জাপানি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন শিন্তো ইয়াসু হারু বলেন যে নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন। তিনি আরো বলেন, নেপালে প্রচুর পর্যটক আসেন এবং এখনও নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকরাও রয়েছেন। আমাদের এই প্রক্রিয়াটি দ্রুততর করতে হবে। জাপান সরকার নেপালে ডিএনএ বিশ্লেষণ সরঞ্জাম সরবরাহ এবং অতিরিক্ত বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে। পাকিস্তান জানিয়েছে তারা প্রতিবেশী আফগানিস্তানে চরমপন্থী গোষ্ঠীগুলোর শিবির ও গোপন আস্তানায় বিমান হামলা চালিয়ে 22 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। পাকিস্তান সরকার বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছে, তারা দুটি স্থানে সুনির্দিষ্ট ও নির্ভুলভাবে হামলা চালিয়েছে। ইসলামাবাদের ভাষ্যমতে চরমপন্থীরা আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আফগানিস্তানের তালিবান অন্তর্বর্তী সরকারের একজন মুখপাত্র বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রেখেছেন। ওই কর্মকর্তা লিখেছেন যে পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের বাড়ি ঘরে পাকিস্তানি বিমানের হামলায় নারী ও শিশুসহ 9 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মুখপাত্র এই হামলাগুলোকে সকল স্বীকৃত নীতির লঙ্ঘনকারী একটি আগ্রাসন ও অপরাধ হিসেবে নিন্দা করেছেন। পাকিস্তান বলছে আফগানিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হয়ে আছে। তালিবান শাসকরা এই দাবি অস্বীকার করেছেন।
1: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে জাপান থেকে। জাপানের একদল আইনজীবী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের জাপানি প্রধানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাতে সরকারের কাছে আবেদন করেছেন। আইনজীবীরা হলেন আইসিসি প্রেসিডেন্ট আকানে তোমোকোর প্রাক্তন ছাত্রছাত্রী, যখন তিনি মধ্য জাপানের আইচি জেলার আইন স্কুলে পড়াতেন। আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আইসিসির নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার মধ্যে যুক্তরাষ্ট্রে আকানের সম্পদ জব্দ করার বিষয়টিও অন্তর্ভুক্ত। এর প্রতিক্রিয়ায় আইনজীবীদের দলটি অনলাইনে প্রায় 1,74,600 স্বাক্ষর সংগ্রহ করে বৃহস্পতিবার ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি ওজাকি মাসানাওয়ের কাছে আবেদনপত্র ও একটি অনুরোধ পত্র জমা দিয়েছে। চিঠিতে সরকারকে মার্কিন নিষেধাজ্ঞার সুস্পষ্ট বিরোধিতা প্রকাশ করার পাশাপাশি তা প্রত্যাহারের লক্ষ্যে সুনির্দিষ্ট আলোচনা শুরু করার আহ্বান জানানো হয়েছে। পয়লা অক্টোবর থেকে জাপানি কোম্পানিগুলোকে তাদের কর্মীদের গ্রাহক বা ব্যবসায়িক অংশীদারদের মাধ্যমে হয়রানি বা অপব্যবহারের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তথাকথিত গ্রাহক হয়রানি বলতে এমন আচরণকে বোঝায় যা সামাজিকভাবে গ্রহণযোগ্য রীতিনীতির সীমা অতিক্রম করে যায়। এর মধ্যে রয়েছে পণ্য ও পরিষেবা বহির্ভূত সেবা দাবি করা, কর্মীদের ক্ষমা চেয়ে হাঁটু গেড়ে বসতে ও মাথা নত করতে বাধ্য করা এবং চিৎকার করে তাদের ভয় দেখানো। শ্রমনীতি প্রসার আইনের এক সংশোধনীতে কোম্পানিগুলোকে এই ধরনের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং কর্মীদের সুরক্ষার জন্য তাদের নীতিমালা জনসমক্ষে প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। তাদেরকে করণীয় পদক্ষেপগুলো সম্পর্কেও কর্মীদের অবহিত করতে হবে, যেমন হয়রানির শিকার কোনো কর্মীকে একা পরিস্থিতি সামলাতে না দেওয়া, প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ কেন্দ্র স্থাপন করতে হবে এবং ভুক্তভোগীদের জন্য মনস্তাত্ত্বিক সেবা প্রদান করতে হবে। যেসব কোম্পানি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হবে তাদের জন্য একটি সম্ভাব্য শাস্তি হল নাম প্রকাশ করে দেওয়া। মার্কিন সংবাদ ম্যাগাজিন টাইম কিয়োতোর ইয়াওয়াতা শহরের মেয়র কাওয়াতা শোকোকে বিশ্বের 100 প্রভাবশালী উদীয়মান তারকার বার্ষিক তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বুধবার ম্যাগাজিনটি টাইম 100 নেক্সট 2026 তালিকা ঘোষণা করেছে, যেখানে সামাজিক কর্মকাণ্ড, বিনোদন এবং খেলাধুলা সহ নিজ নিজ ক্ষেত্রে ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখা নেতাদের স্থান দেওয়া হয়েছে। 2023 সালে কাওয়াতা শোকো 33 বয়সে ইয়াওয়াতা শহরের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হয়ে জাপানের সর্বকনিষ্ঠ নারী মেয়র নির্বাচিত হন। ম্যাগাজিনটি বলছে, এই বছরের শুরুতে আপাত দৃষ্টিতে একটি সাধারণ সিদ্ধান্তের জন্য তিনি আবারও ইতিহাস সৃষ্টি করেছেন, আর সেটি হচ্ছে মাতৃত্বকালীন ছুটি নেওয়া। ম্যাগাজিনটি উল্লেখ করেছে যে জাপানে কর্মীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হলেও নির্বাচিত মেয়ররা এই শ্রম সুরক্ষার আওতার বাইরে থাকেন, তাই অনুসরণ করার মতো কোনো নজির না থাকলেও কাওয়াতা নিজেই একটি নজির তৈরি করেন। ম্যাগাজিনটি জানায়, তিনি 16 সপ্তাহের জন্য তার ক্ষমতা ডেপুটি মেয়রের কাছে হস্তান্তর করেন এবং একই সাথে দূর থেকে ব্রিফিংয়ে অংশ নেওয়া ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জড়িত থাকা অব্যাহত রাখেন।
0: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। উপস্থাপনায় আমি তনুশ্রী বিশ্বাস
1: এবং আমি হীরক খানও আপনাদের সঙ্গে আছি ভাষা শেখার এই আনন্দময় ভ্রমণে।
0: তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আসরের 31তম পাঠ।
1: হারুসান হাউসে বসে যখন তাম, মিয়া এবং কাইতো গল্প করছিল, ঠিক তখনই এসে হাজির হয় মাইক। মার্কিন নাগরিক মাইক জাপানি সংস্কৃতির ভক্ত।
0: তাহলে চলুন শুনি 31তম পাঠের কথোপকথন।
2: কন্দো নো দোয়োবি কাইতো তো নিনজা হাকুবুৎসুকান নি ইকিমাসু।
3: মাইক সান ওয়া হন্তো নি নিনজা গা সুকি দেসু নে।
2: হাই, মিন্না দে ইশশো নি ইকিমাসেন কা?
3: আহ, দোয়োবি ওয়া চোট্টো ওয়াতাশি মো জুগ্যো গা আরিমাসু।
4: জাননে, যা 2 দে ইকো।
0: এবারে প্রতিটি লাইনের অর্থ বুঝে নেয়ার পালা।
1: তাম এবং মিয়াকে মাইক বলল,
2: কন্দো নো দোয়োবি কাইতো তো নিনজা হাকুবুৎসুকান নি ইকিমাসু।
0: আসছে শনিবার কাইতোকে সঙ্গে নিয়ে নিনজা মিউজিয়ামে যাচ্ছি।
1: মিয়া বলে,
3: মাইক সান ওয়া হন্তো নি নিনজা গা সুকি দেসু নে।
0: মাইক সান, আপনি আসলেই নিনজা পছন্দ করেন তাই না?
1: জবাবে মাইক তাদের দুজনকেও সঙ্গে যাওয়ার আমন্ত্রণ জানায়।
2: হাই, মিন্না দে ইশশো নি ইকিমাসেন কা?
0: হ্যাঁ, আসুন না সবাই মিলে একসঙ্গে যাওয়া যাক।
1: তখন মিয়া তার অপারগতা প্রকাশ করল।
3: দোয়োবি ওয়া চোট্টো,
0: শনিবার আমার একটু অসুবিধে আছে।
1: এদিকে তাম জানালো,
3: ওয়াতাশি মো জুগ্যো গা আরিমাসু,
0: আমারও ক্লাস রয়েছে।
1: কাইতো বলে,
4: জাননে,
0: দুর্ভাগ্যজনক।
4: যা 2 দে ইকো।
0: আচ্ছা, তাহলে আমরা দুজনই যাব। মাইক আর কাইতো যে জাদুঘর বা মিউজিয়ামে যাওয়ার পরিকল্পনা করছে, সেটি জাপানের মিয়ে জেলায় অবস্থিত। সেখানে ইগা উয়েনো শহর নিনজা পল্লী হিসেবে পরিচিত। আজকের মূল বাক্য হচ্ছে, আসুন না সবাই একসঙ্গে যাওয়া যাক।
2: ইশশো নি ইকিমাসেন কা?
0: এ ধরনের বাক্য হল কাউকে একসঙ্গে কিছু করার জন্য আমন্ত্রণ জানানোর মোক্ষম হাতিয়ার।
5: ইশশো নি
0: মানে একসঙ্গে, আর
5: ইকিমাসেন
0: এটা হল যাওয়া অর্থাৎ
5: ইকু
0: ক্রিয়ার মার্জিত নাবোধক রূপ। এর পরপর প্রশ্নবোধক পার্টিকেল কা জুড়ে দিলে বাক্যটি আমন্ত্রণ সূচক বাক্যে পরিণত হয়। আজকের পয়েন্ট হচ্ছে এই বাক্য
5: ইশশো নি ইকিমাসেন কা।
0: আমন্ত্রণ সূচক অভিব্যক্তি প্রকাশ করতে জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে মাস অংশটি বাদ দিন এবং সেখানে জুড়ে দিন
5: মাসেং,
0: আর সবশেষে পার্টিকেল কা লাগিয়ে বাক্যটিকে কিছুটা ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে বলুন। বাংলায় আমরা যেমন আপনিও যাবেন না বলে একসাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাই, তার অনুরূপ অভিব্যক্তি এটি।
1: বন্ধুরা শুনে শুনে বলুন।
5: ইকিমাসেন কা, ইশশো নি ইকিমাসেন কা।
0: এবারে একটি নমুনা সংলাপ শুনি, যেখানে একজন আরেকজনকে একসঙ্গে কিছু করার আমন্ত্রণ জানাচ্ছে।
3: কোনবান ইশশো নি গোহান ও তাবে নি ইকিমাসেন কা?
6: ই দেসু নে, ইকিমাশো।
0: শুনলেন নমুনা সংলাপ, অর্থটাও জেনে নিন।
3: কোনবান ইশশো নি গোহান ও তাবে নি ইকিমাসেন কা?
1: আজ রাতে চলুন না একসঙ্গে বাইরে কোথাও খাবার খেতে যাই।
5: কোনবান
0: মানে হলো আজ রাতে, আর
5: ইশশো নি
0: মানে একসঙ্গে, এরপর
5: গোহাং
0: মানে খাবার, কাজেই
5: গোহাং ও তাবে নি ইকু
0: কথাটির মানে দাঁড়াচ্ছে খাবার খাওয়ার জন্য যাওয়া। এবার যাওয়ার আমন্ত্রণ প্রকাশ করতে যাওয়া বা
5: ইকু
0: ক্রিয়াপদকে রূপান্তরিত করে
5: ইকিমাসেন কা
0: বানানো হয়েছে।
6: ই দেসু নে, ইকিমাশো।
1: উত্তম প্রস্তাব, চলুন যাওয়া যাক।
0: কারো প্রস্তাব বা ধারণার ব্যাপারে সম্মতি জানাতে
5: ই দেসু নে
0: কথাটি বলা হয়। এরপরে
5: ইকিমাশো
0: কথাটি আসলে যাওয়া বা
5: ইকু
0: ক্রিয়ার মাশো রূপ। এই সংলাপে এটি হচ্ছে আমন্ত্রণ গ্রহণ করার অভিব্যক্তি।
1: দিদি, আমার যতটা মনে পড়ছে, 22তম পাঠে আমরা শিখেছিলাম মাশো দিয়ে আমন্ত্রণ জানানো হয়, যেমন আসুন ছবি তুলি কথাটির জাপানি শাসিন ও তরি মাশো। তাহলে আজকের মাসেনকা কথাটির সঙ্গে মাশো কথাটির পার্থক্য কি?
0: মাশো কথাটি দিয়ে বক্তার প্রস্তাবে রাজি হতে শ্রোতাকে উদ্বুদ্ধ করার ধারণা প্রকাশ পায়। অন্যদিকে মাসেনকা কথাটি দিয়ে বেশ মার্জিতভাবে জানতে চাওয়া হয় যে শ্রোতার পক্ষে একত্রে অংশগ্রহণ সম্ভব কিনা।
1: বুঝতে পেরেছি। বন্ধুরা, এবারে শুনে শুনে বলুন।
5: গোহান ও তাবে নি ইকিমাসেন কা? ইশ্যো নি গোহান ও তাবে নি ইকিমাসেন কা? কোনবান ইশ্যো নি গোহান ও তাবে নি ইকিমাসেন কা?
0: আমন্ত্রণ জানানোর এরকম আরো কিছু বাক্য অনুশীলন করা যাক। সবার সঙ্গে একত্রে বারবিকিউ করতে চাইলে কিভাবে আমন্ত্রণ জানাবেন জানিয়ে রাখি। সবাই মিলে কথাটির জাপানি হলো
5: মিন্নাদে,
0: আর বারবিকিউ করা মানে হলো
5: বারবিকিউ ও সুরু।
0: এখানে থাকা
5: সুরু
0: ক্রিয়াটির মাস রূপ হচ্ছে
5: শিমাস।
0: তাহলে বলুন তো দেখি, আজকের বোনাস বাক্য এটি নেওয়া হয়েছে মিয়ার সংলাপ থেকে। সে যে কথাটি দিয়ে মাইকের প্রস্তাব প্রত্যাখ্যান করল সে কথাটি আমাদের বোনাস বাক্য। শুনলেন বোনাস বাক্য
5: ছোট্ট?
0: কথাটির আসল অর্থ হল একটু, কিছুটা, সামান্য ইত্যাদি। তবে এটিকে একটু মুখের মধ্যে ধরে রেখে সামান্য লম্বা করে এবং নিচু স্বরগ্রামে বললে এটা শোনাবে
5: ছোট্ট,
0: এবং এর মাধ্যমে বোঝাবে যে আপনি কিছু একটা বলতে গিয়েও বলছেন না। জাপানিতে এভাবেই মার্জিত ভঙ্গিতে অপারগতা প্রকাশ করা হয়। কাজেই
5: তোয়োবিবা ছোট্ট
0: কথাটি দিয়ে অনেকটা কোমলভাবে বোঝাবে যে শনিবার আমার একটু অসুবিধে আছে বা সেদিন আমি পারছি না।
1: শুনে শুনে বলুন
5: তোয়োবিবা ছোট্ট।
0: এ পর্যায়ে আমরা আরো একবার শুনব আজকের স্কিট।
2: কোন্দো নো দোয়োবি কাইটো তো নিনজা হাকুবুৎসুকান নি ইকিমাসু।
3: মাইক সান ওয়া হন্তো নি নিনজা গা সুকি দেসু নে।
2: হাই, মিন্না দে ইশশো নি ইকিমাসেন কা?
3: আহ, দোয়োবি ওয়া চোট্টো ওয়াতাশি মো জুগিও গা আরিমাসু।
4: জাননে, জা 2 দে ইকো।
2: মাইক তো ইশ্চনি পপ কালচার।
1: এবারের পর্ব মাইকের সঙ্গে পপ কালচার। আজ আমরা জাপানের নিনজা সংস্কৃতি সম্পর্কে জানব।
0: নিনজা পুরনো যুগের গুপ্তচর। তাদের মূল কাজ ছিল শত্রুদের কাছ থেকে গোপন খবর সংগ্রহ করা। মনে করা হয় যে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী নাগাদ প্রতিদ্বন্দ্বী সামন্ত প্রভুদের আমলে নিনজারা সক্রিয় ছিল। তাদের মধ্যে মিয়ে জেলার ইগা রিউ নিনজা এবং শিগা জেলার কোকা রিউ নিনজা ছিল সবচেয়ে বিখ্যাত।
1: নিনজাদের পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় যে এগুলো এমনভাবে তৈরি করা হতো যাতে করে সহজেই তারা আশপাশের পরিবেশে নিজেদের লুকিয়ে রাখতে পারত।
0: আসলে তারা প্রায় ছদ্মবেশ ধরে থাকত এবং ব্যবসায়ী, সন্ন্যাসী অথবা ভ্রাম্যমান মনোরঞ্জকের বেশে তারা সহজেই শত্রুদের এলাকায় প্রবেশ ও বিচরণ করত।
1: ম্যাজিকের মতো কিছু কৌশল তো তারা কাজে লাগাত, তাই না?
0: মাঙ্গা বা সিনেমায় যেসব ট্রিক দেখানো হয় সেগুলো আসল নয়, কিন্তু নিনজারা কিছু চৌকস বাজি দেখাত। তাদের সবচেয়ে বিখ্যাত ট্রিক ছিল তাদের এক বিশেষ অস্ত্র শুরিকেন নামের তারকা আকৃতির চাকু ছুড়ে মারার বিদ্যা। তবে তাদের প্রকৃত কার্যকলাপে অনেকটাই অজানা রয়ে গেছে, আর এই রহস্যের কারণেই তাদের এতটা জনপ্রিয়তা।
1: নিনজাদের কাহিনী শুনে ওদের সম্পর্কে আরো জানতে ইচ্ছে করছে।
0: বন্ধুরা, এখানে শেষ করছি আজকের সহজ জাপানি ভাষা।
1: আগামী পর্বেও সঙ্গে থাকবেন আশা করি।
7: NHK World, Radio Japan, Tokyo.